0: हर एडवर्टेंसी के लिए मौत के समाचार फरमाइशे या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट ही और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07536322047। मेरे इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Advocatenkantoor Aan het Raam Zoet wakalet ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden. Jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor Aan het Raam Zoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22.

ने शिक्षा और सदभक्त से भरा हुआ एक फिल्म छोटे बाबू 1957 कंपोज बाय माएस्ट्रो मदन मोहन और गाया है ये अति सुंदर बयान को क्या आवाज दादा हेमंत कुमार जी। तो साथियों कुछ ज्ञान के बातें हो जाए ना, पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने आजादी, छुटकारा, फ्री हेट के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं यारो, और ये बातें मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूं, ये आशा उम्मीद लेकर कि कुछ ना कुछ सीख तो जरूर हम लोग सीखेंगे इन बातों से। तो जरा गौर फरमाए, कहा है श्री थॉमस पेन, he was an Anglo American philosopher, liberal and revolutionaire, leefde van 1737 tot 1809. Al Thomas Paine ne kaha hai azadi ke bare mein yaro ki, hoewel de vlam van vrijheid soms ophoudt te schijnen, kan haar brandstof nooit verdwijnen. Kya baat. आगे में कहा है श्री जर्मी बेंथम, he was an English philosopher and jurist, leefde van 1748 tot 1832. और जर्मी बेंथम ने कहा है आजादी के बारे में यारों की, ieder wet is iets slechts, want ieder wet is een inbreuk op de vrijheid. आगे में कहा है महान लेखक श्री Roald Dahl. Hij was een Brits schrijver en leefde van 1916 tot 1990. Heel veel van zijn boeken zijn tevens ook verfilmd. Bekend Brits schrijver Roald Dahl. Roald Dahl nekha hij azadi ke bare mein aroki. Iemand is een dwaas wanneer hij schrijver wil worden. De enige compensatie is een absolute vrijheid. Hij heeft niemand boven zich, behalve zijn eigen ziel, en dat is vast en zeker de reden waarom hij het doet. Camillo Benzor de Cavour, hij was een Italiaans staatsman en leefde van 1810 tot 1861. Ook Camillo Benzo nekha hij azadi ke bare mein aroki. Ik ben een kind van de vrijheid en aan haar ben ik alles verschuldig wat ik ben. Nelson Mandela. Hij was een Zuid-Afrikaans advocaat, politicus en anti-apartheidstrijder. Leefde van 1918 tot 2013. Oh, Nelson Mandela ne kaha hai azadi ke bare mein aro ki, ik heb die lange weg naar de vrijheid afgelegd. Ik heb getracht niet te aarzelen. Ik heb onderweg misstappen begaan. Ik heb echter het geheim ontdekt dat er achter iedere grote heuvel die je beklommen hebt, alleen maar nog grotere heuvels te beklimmen zijn. Wat een uitdaging, zeg. Agemekaisri Jozef Rot. Hij was een Oostenrijks-Hongaars schrijver en journalist. Leefde van 1894 tot 1939. O, Jozef Rot nekahai azadi chutkara vrijheid ke bare mein aroki. Ik ken de zoete vrijheid om niets meer te vertegenwoordigen dan mezelf. George Santayana, hij was een Spaans-Amerikaans filosoof en leefde van 1863 tot 1952. O, George Santayana, nikahai azadi ke bare mein aroki. Ik loop graag rond tussen de mooie dingen die de wereld sieren, maar persoonlijke rijkdom zou ik moeten afwijzen, of enige vorm van persoonlijke bezittingen, omdat ze mijn vrijheid zouden wegnemen. Paul Claudel, hij was een Frans dichter en leefde van 1868 tot 1955.
अब पॉल क्लोडेल ने कहा है आजादी के बारे में यारों कि ik streef er niet naar om vrijheid te brengen, maar alleen om de gevangenis zichtbaar te maken. André Malraux, hij was een Frans schrijver en politicus en ook PS van A. Berger, leefde van 1901 tot 1976. Oh, André Malraux, ik ha hij azadi kebare meyaruki. Ik zocht de vrijheid en vond gerechtigheid en vrijheid. En de laatste van vandaag, Karl Marx. Hij was een Duits econoom en staatsfilosoof. Leefde van 1818 tot 1883. Ook Karl Marx nekte hij azadike barmeyaruki. In de geschiedenis van de mensheid heeft tot nu toe geen enkel land en geen enkel volk zo vreselijk geleden onder slavernij, buitenlandse veroveringen en onderdrukkingen en zo hartstochtelijk gevochten voor zijn vrijheid als Sicilië en de Sicilianen. समय पी मेरी श्रोताओं अभी आप कुछ कहावते उदाहरण सुने जो खास करके आजादी फ्रीहेड के बारे में जाता है. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de vrijheid gingen. ये आशा उम्मीद लेकर इन बातों को मैं आप सभी को सुनाया कि इन बातों से कुछ ना कुछ सीख तो हम लोग जरूर प्राप्त किए होंगे. तो अगला बयान की तरफ बढ़ते हैं. खास करके स्पेशल सुन रहे हैं आप पुराने जमाने के महान संगीतकार द ग्रेट मदन मोहन जी का. अगला बयान चांद मध्याम है आसमान चुप है. फ्रॉम द मूवी रेलवे प्लेटफॉर्म 1955. क्वीन ऑफ मेलोडी लता मंगेशकर जी की मधुर आवाज में महान लेखक साहिर लुधियानवी का लिखा हुआ अति सुंदर बयान कॉम्पोज बाय द जीनियस म्यूजिक डायरेक्टर मदन मोहन जी. एंजॉय द म्यूजिक.

Ya dia tersai tuk igi da aplukum sulandia hai hamari janta hamari dosto hamare mitr to hum chalte hai yahan pe abrahams aap log jano abrahams ke ye wahi abraham sega ndp ke abraham sega tijdens de revolutie had hij deelgenomen samen met Bouters. En hij is NDP'er, Bouters ke rechterhand. Aur o burwa hoi ge hai ramia, lekin actief bezig van alles en nog wat. Hij is zelf de Abrahams die wat helikopters en alles heeft mensen in Suriname. Toen ja bataye gaye hai, janta NDP ke onder voorzitter Ramon Abrahams bole hai ki grootal deel jo jongere hai Suriname ke bole usab ze zijn niet zo ver ervaring na hè, bij jou zeggen dat politieke leiders van zeggen hè. Ze bolle jongeren kere, jongeren kere, maar die bolle zeggen ervaring na hè leider vanen ke. Grote deels ke bolle ze Abraham bolle hè ga momenteel bolle hè ga. अने यंगरे के बोले हम लोग ओवरड्राफ्ट ना कर सकेला कैसे ओवरड्राफ्ट करिए भैया ओके ओवरड्राफ्ट करिए तो तोर बोली बोली बानी ना रह जाए एनडीपी हर दाग ऑफ 4 जुलाई हर 39 jarige बस्तान एनडीपी जुलाई 4 जुलाई के होइगे हैं 39 jarige बस्तान अब्राहम्स बोले दी एन फन पर्सन इज दी vanaf het eerste uur bij de paarse partij zit bolle hij jongeren zijn om de kaart in de toekomst over te nemen. Bolle regering Simon Rusland nog niet is waar zij willen zijn. Er zijn nog veel werk aan de winkel. Ik kan op een leertoe apreken samhaar bij jij jongeren. Bolle hoe ze bolle hij klaar naar het politiek wat overleven. Maar er is nog meer werk aan de winkel. Iban Abraham bolle hij. Er zijn te veel mensen die leven onder armoedegrens. Het onderwijs van ons draait ook nog niet voor 100%. Volksgezondheid ook niet. Dus er is werk aan de winkel. En zolang die dingen er zijn, zullen we als NDP moeten blijven werken. Dat is een van de dingen die we ons ten doel hebben gesteld. Bakie, het raad deze doelstel, hoor meneer Abrahams. Maar het lukt jullie gewoon niet, mensen. En de corruptie blijft maar stijgen. En onervaren mensen is al genoeg in jouw DNA lid. Meneer Abrahams, probeer dat een beetje beter te organiseren, beter te doen en goede mensen. Op de kop ja, bandjeet je bij de katalyske katawal bheil hai. Katalyske katawal bheil hai ga bhai. Din dupere Ram Gulam weg me katalyske katawal bheil hai. Haan. De Ram Gulam weg ke baat hai ten hoogte van Tikki Pau straat me. To waan pe bataye gaye hai. कटवल भाई लो नत्तरी से भैया मुड़ी आगे के कट गए है दीपवंत ऑन द रेक्टर साइड और बताए गए है इस अक्वा एस्पिरेंट पर अलार्म सिपाही गए है है फरक्लार द के जो हुआ गए ते सेन ओम एगो ओम रहा राम गुलाम वेक में फरब्लीव तुन प्लस इन लवाई ऑफ स्ट्रेट होर्ड तुन है नार बैटन गिंग साके ट्वी मानन में एलकार फेक्टन बैदन वारन खवापन अन मान में रास्ताहार हाथ अन हाकमेस bij zich, terwijl de andere een kaal geschoren man gewapend was met een katalys ego ke pas mee, or kuchra ego ke pas mee, janiki ego ke hand mee kapmesra ego ke hand mee raak katalys, or bole de confrontatie liep snel uit de hand, twee vielen elkaar over en weer en de man met rasta haar, 30 jaar ke raakte gewond, met het gevecht ging des ondanks door. Bolle chotaing met de bolle lardia doorhoewe. Om erger te voorkomen loste de aspirant agent een waarschuwingsschot. Daarna gingen de mannen uit elkaar en bleven zij om enige afstand tegenover elkaar staan. Vervolgens werd de politie ingeschakeld. Toen hier betekende hij de snijwond aan zijn voorhoofd en de diepe openwond aan de achterzijde van zijn lichaam. Bolle hega, de man kent als Bampi. Bampi.
toe nadat hij hem met de houwer op de straat zag lopen om te vragen waarom hij de wapen bij zich had. Daarom ontstond er een woordenwisseling en uitmondde in een kapper. Dit is een katlitlik tjallet raam. De ikwagel poetje toek hij katlitlik tjallet hega bampieke. To utreme takitaki bhel bhaiya takitaki jane kunjito. De 29-jarige Andianta. वो किसी पाई पकड़ी से दोनों के पकड़ी से नतीले के अस्पताल में गए हैं तो अपरे में कटौल करी से भैया एको रास्ता रहा एको मुड़ी में बड़ा लढ़ेड़ बार रहा और एको के मुड़ी में कुमुन बरवे ना रहा भाइयों हूँ तो बतिया है ना तो ऐसे बात है तो लोन जाने श्री नाम देश में भी कैमरा लगल है कोनो बोले कैमरवा झूठे लगवा ना कमा मैं बतिया ऐसे ना भैया मनोरथ बोले है मनोरथ हम लोग के मिनिस्टर फॉर यूजीसी एंड पॉलिसी है मनोरथ बोले उनसे सेफ सिटी कैमरा फंक्शनरन वेल कैमरवन जो शहरियन में लगा बोले वेल कमा है मतलब वो इतना रूफ हुए भैया इतना चोरी हुए इतना बदमाशी हुए है बोलेगा Minister Harris Manohara van Justitie bolle he, volgens bewindsman worden deze camera's bij eventuele uitval opgeknapt, terwijl zij ook regulier worden onderhouden. Te bolle city camera's over nummer kenteken gezichtsherkenning. Dus meneer, ik heb het zelf namelijk een aanrijding gehad op de hoek van dokter Chavirette Mostraat Colliefstien, waar wij wel camera waren. Een Cubaanse man met de bronfjes had tegen mijn auto op rood licht, had hij tegen mijn auto aangereden. Ik heb aangifte gedaan. En volgens de politieagenda zouden ze camera's van jullie kijken wie en waar en hoe de zaak is. Tot heden niemand heeft ervan gehoord. Dus meneer Manohara, ik vind het een flauwekul wat je nu hier zegt, want ik heb het persoonlijk meegemaakt. Of de camera niet functioneert of de politie van jullie niet functioneert. Ik moet wel aangeven dat we meer mensen moeten aantrekken omdat we de volledige capaciteit van de Safe City camera's niet hebben benut. लगावे में कौन फायदा भैया जे तू बनुत ना कर पाइए कैमरावन के एकर बारे में पार्लियामेंटारी है और वो हैगा ताशाना एनडीपी के और किशन रामसुकुल फ्रागन ओवर फिशनेर फॉर दिस कैमरा एन लॉजिस्ट फ्रुक्स ऑफ ऑफ द सेफ सिटी कैमरा ऑन सुफनीस ऑफ द हुक हंगन रामसुकुल स्टेल्ड फॉर हिम फॉरप्लिक्ट कैमरास टू लास्टन प्लेसन इन द बसन दी वर्डन इनगेसेट फॉर फॉरफूर फॉर स्कूल किंडन एंड पर्सन विद अ बपरकिंग और बोले अंडरस्टैंड इन एन आईडी फॉर रामसुकुल मार फिन दैट इट फर्दर मूव वर्डन गनान व्हाट बिटरेफ इट प्लेस ऑफ कैमरास तो मनेर Manohara, het is mijn persoonlijke ervaring. Van de politie Keizerstraat had ik aangifte gedaan dat een Cubaan met zijn bronfjes tegen mijn auto door de roodlicht reed en mijn auto beschadigd had. En ik heb aangifte gedaan, ik heb film gemaakt van die daden. Alle submaterialen heb ik geleverd bij de Keizerstraat politie. En ten hoede geen één telefoon heb ik gehad, mensen. Een dame zat dat allemaal mooi en netjes op te schrijven. En die mevrouw zegt, we hebben camerabeelden dan en daar gaan we de situatie kijken. Maar het is inmiddels al meer dan een jaar, mensen. En niks gehoord, dus dat is ons land Suriname. दोस्तों तेल हिया के वांछित हुए है ओली कार्टल ओपेक्स फरहोक्त अपनी ओली प्रोडक्टेड इन ऑगस्टस में तेलवा फिर महंगा हुई अब कितना महंगा हुई भैया सेफन लंदन सात देश यहाँ बतावे है ओली कार्टल के बाद और बोले हैगा हंड्रेड अख्तन तक तक टेसन बारिल तेल जो एक रोज में उसे प्रोड्यूसर करे है बोले सऊदी अरबिया रूसलैंड इराक कुवैत और कासास्तान अलखरेये उमान gezamenlijke verklaring weten hiermee willen ze stabiliteit van de oliemarkt ondersteunen door meer olie op de markt te brengen. Op het aanwezige straat Hormuz ke bare mein jo heroping bail hai daardoor herstellen de olieprijzen vanaf eerder stijging die waren veroorzaakt door de blokkade. Dat weten we allemaal mensen. Oh hier bataye verhoging jo bail hai 940.000 barrel tel per dag al produceer hui. Dat komt overeen bij bijna 1% van de wereldwijde vraag.
Ook Bollega straat hoort grotendeels werd geblokkeerd door Iran. Ondanks de aangekondigde heropening van straat Hormuz komt de doorvaart maar moeizaam op gang. De bereidheid van de rederijen om een risico te nemen om een zeestraat te bevaren is cruciaal voor normaliseren van de oliemarkt, mensen. Dus ये बात है हमारी जनता. अब देखो हम जाई श्रीलंका के ओर. भैया श्रीलंका के होफ्स्टाथ है कोलंबो. कोलंबो होफ्स्टाथ है और वहाँ के जहल में बहुत जबल लड़ाई भैले. जहल में भैया फेफन 30 किलोमीटर नॉर्दर्न फॉर श्रीलंका से होफ्स्टाथ कोलंबो में बोले दो 20 आदमी जहल में मर गए हैं. 100 आदमी चोटाई गए हैं और ये खवेल ब्राक सोंदक अतवार के भैल है. शेख फोर दर मानदा एक बार में सिपाही मेल्द करी से बोले सिकन हिस में कितना आदमी गए हैं. 16 को खफांगनन एंड 4 बवाकर्स बोले फीलन अंडर द डोडन 6 खफांगनन 16 खफांगनन एंड 4 बवाकर्स 4 को बवाकर्स मर गए और 16 को जहलिया मर गए हैं. एक नाम बा पुष्पा कैमलत डायरेक्टर फॉर सिकन हिस निकम वो फरक्लार्ड कि फैसिलिटी 23 लेखाम के हिफ ontvangen en meer dan 100 gewonde gevangenen en bewakers heeft opgeroemen. Ook willen de videobeelden per dik per je bij jaar kijken. Hele chijua politiebus met gewonde gevangenen van wie sommigen op vloer liggen verliet de locatie, mensen. Ook betekent de gevangenen van de Kumbo kamp al langere tijd met overbevolking en spanningen tussen verschillende groepen gedetineerden. Sri Lanka dat geconfronteerd wordt met de economische en sociale uitdagingen Sisse gevangenissysteem onder druk te staan door de groeiende aantal arrestaties en beperkte middelen. De rellen komen op een moment dat het land te maken heeft met bredere maatschappelijke onrust en zorgen over veiligheid. De autoriteiten zijn bezig met onderzoek naar de precieze oorzaak, mensen. Toe je baat he, Sri Lanka ke jahal mein ye sab cheez ladaiya bhail hai hamari janta. 17 गो जलिया मरल है और 3 गो खफानिस बवाकर मरल है हमारे जनता. तो और आगे हम चलते हैं अपना समाचार को लेकर. हमारी प्यारी प्यारी जनता क्वारंटाइन रिफीर में तुरंत जानो है गयाना के निकेरी में बुड़किया मांगे बने. तो एक बारे में सुरीनाम के बोले हम अकेल बनाबे और आरफान अली गयाना में बोले बोले ना बोले हम लोग आस्प्रिक कर ली है संघे बनावे के. तो एक बारे में अनफोकाद हीको एसत का बोले है रे आखिर करी से का डिस्कशी रोंद द फिनांशियरिंग फन खप्लान द ब्रुग ओवर द क्वारंटाइन रिफीर फॉर द आंदा गफेस्टिग ऑफ द ब्रेडर ग्रेंस क्वेस्टी में भी सोने नादरक ऑफ ए टिग्री खबीत. और बोले टिग्री खबीत के अब एगो बहुत बड़का झगड़ा हुए है और इसे मांगे ब्रो किया अपन कोस्ट पे बनावे सुरीनाम. द रखेरिंग गायना बोले है बवेस बोले दैलक कम्युनिकेशन सो सेइंग खवेस कि सुरीनाम से फोर नेमर ऑन द ब्रिक फॉर लीडर सेल्फ द फिनांशियरिंग. गायना मिनिस्टर बेटलांस साक इन्फॉर्मेट करी सेगा सुरीनाम स्टिल दैट दिस विल गबेरन. द फ्राग इज दानास ऑफ ए सेल्फ फिनांशियरिंग फॉर द ब्रिक फॉरस्टैंडिंग इज ऑफ नीड वन हु दन ओ कॉम्प ब्रुगन होफ अगुयानिस ग्रोन gebied, zei Esed, want ik wacht gebied wat toen Guyana met Giriga bij Guyana boli hem, dan maar toen brokkia hier en geraakt dat toen ga kerie. En toen jaren bij je brokkia banawe, dat je kon ook ook onderhoud karpijs en naam. Tegen de achtergrond stel Esed dat de kern van de diplomatieke dieper ligt dan alleen de financiering van de brug. Hij wees erop dat de discussie direct raakt aan het langer bestaan door grensgebied zeggen tegen die krieken. En Esed boli Guyana kan dit gebied in de praktijk bezet kerie zeggen. Quarantaine volledig Suriname gehegen. Advocaat gelooft dat Guyana bereid zou zijn de claim op Tigri op te geven in ruil voor het wijzigen van de grens van de oever van Guyana tot het midden van de rivier. De regering dat de grensrivier volledig aan de hand toebehoort, noemt Assad bovendien onpraktisch en uit deze tijd geeft veel problemen in de praktijk, mensen.
इतालिया में भैया एक औरत बोले है अनक्लाक करी से गा अनक्लाक करी से रखेरिंग कुपर के तुलो हमें पैसा इतालियास ता सेस्तक दैसन एसर यूरो एगो बोले है एटलांटिक बोले तुलो हमें तुरक भर इटालियन से स्टार्ट मुद्दा सेस्तक दैसन यूरो एट के रे नेगो औरत के बोले आन दी बेल हाथ खतरोकन ओवर हर हैंडल का आन रानिंग दोर हाथ पार्टनर बोले ओकर आदमी ओकर पार्टनर ओके बेर बेर आन राड करत रहा मतलब छुई छाई लगावत रहा बोले द आन क्लाक से दैट इन नॉर्मल is dan een man de wensen van de partners of negeert te bole hier betawe he bole de aanklager zei dat het normaal is dat een man de wensen van zijn partner soms regeert bij ja kountje kountje nieuws ja hoe de vrouw is kwestie Italië woonde om betawe in april mee aangifte kaler op een partner koeper op bole he haar twee kinderen van 15 12 jaar slachtoffer huiselijk seksueel geweld de vrouw zou onder meer een mes op haar keel hebben gehad dat incident die dat aanklager volgens als een slechte grap, ook de beschuldiging aan aandrang, die werd niet serieus genomen. Volgens de aanklager is het normaal dat een man de weerstand van zijn partner soms negeert. Het Europese Hof van de Rechten van de Mens stelde daarmee twee keer slachtoffer is geworden. Eerst van de aandrang volgens het bagaliseren van de seksuele geweld. Mensen, partner, kijk, herke baan, toen je je voor de rechter leek op per 60.000, toen je je mangen. Wat voor flauwekul is dit, mensen? Meerderheid Nederlanders willen toch hogere erfbelasting bij grote erfenis. Waar de koka hoe he? Erfbelasting toen jane he, lerken je hebt kuch leed ook belasting chahi bhareke. Geld als een van de meest omstreden belastingen van Nederland. Toen wil slechts een kleine meerderheid dat die hele maal verdwijnt. Sterker nog, een meerderheid van de Nederlanders vindt dat vooral grote erfenissen juist zwaarder belast moeten zijn. Je kijkt chota mota een erfiga of jij lerken ke dewe to sab ke na chahi eigenlijk me belasting bhare ke jeke badka badka badreif u sab ke chahi hove ke dat blijk uit een nieuwe onderzoek op bole de uitkomsten zijn opvallend omdat de politieke discussie de laatste jaren juist vaak gaat over de verlaging om zelf afschaffing van de erfbelasting. Meer dan de helft van de ondervragers vindt dat grote erfenissen juist zwaarder belast mogen worden dan nu. Hoe mensen de overbelasting denken hangt niet alleen af van hun leeftijd te vermogen. Volgens de CPB speelt vooral hun opvatting over de ongelijkheid een rol. तो हम लोग के तो बलस्तिंग भरत भरत हिया हम लोग के पजामा ढील हुई है भैया देखो बाली में जइयो अफकांसी से नानी लोन तस्त्रेंगर फिशम है हम तो गई ली भैया बात वास नहीं सो स्त्रेंग में से फिशम को नहीं सो खान कोप एंड एंड दैट कौन खून बाय द एयरपोर्ट ऑफ में से अब बाली बोले है खात हार्डर ऑप्ट्रीडेंट टेकन बैटलांस en contentmakers die op een toeristenvisum reizen, maar commerciële content maken wie op de Indonesische eiland online video's of berichten plaatst waarmee geld wordt verdiend, kan daarmee de visa-regels overtreden. De Indonesische immigratiewet wil hij toeristenvisums alleen is bedoeld voor vakantie en niet voor werkzaamheden. Dat geldt ook voor content die pas wordt gepubliceerd als iemand het eiland alweer heeft verlaten. De autoriteiten gaan actiescontrole uitvoeren. Er worden de Balinese immigrantendiensten laten weten die strengere aanpak regen toeristische sector van het eiland te beschermen. Buitenlanders die regels overtreden kunnen verschillende straffen krijgen. Volgens de Indonesische immigratie gaat het niet alleen om directe betalingen, ook bijvoorbeeld promoten van producten op sociale media die onze paisa kama hai, onze ademien ki hamare pyare pyare janta. To ye baat hai.

0: जब कोई जल पीता दिखाई दे तो वर्षा होती है, जब कोई चरवाहा घास चराता गाय को दिखे तो चोरी का भय होता है, जब हम किसी को मांस खाता देखते हैं तो शरीर में चोट लगती है, जब हम किसी को अन्न खाता देखते हैं तो प्रेमी से मिलन होता है। सुनने वालों, वृक्ष के ऊपर मध्य जड़ में शकुन, जब हम किसी वृक्ष के ऊपर किसी पक्षी या किसी जानवर को देखते हैं तो उसके भी अच्छे शगुन होते हैं। जैसे जब हम किसी वृक्ष के नीचे हाथी को बैठता देखते हैं तो अच्छा शगुन होता है। सुनने वालों, घोड़े को भी जब हम बैठा देखते हैं तब भी अच्छा शगुन होता है। रथ पर चढ़कर किसी का आगमन हो, जब हम किसी को देखें कि कोई रथ में चढ़कर आ रहा है तो उसका भी अच्छा शगुन होता है। सुनने वालों, किसी लंबी वस्तु कमल पत्र पर चौखट पर शकुन, नौका और पालकी में चढ़कर किसी का आगमन, जब हम किसी को नाव में बैठा देखते हैं और कोई पालकी में किसी को लेके जा रहा है या किसी की डोली जाती पालकी में तो वो भी अच्छा शगुन होता है। सुनने वालों, चंद्र नाड़ी में शकुन, यात्रा करने वाली या वाले का गमन करते समय यदि बायां स्वर चल रहा हो तो उसके बाएं भाग में जितने भी शकुन होते हैं सभी उत्तम फल देते हैं। सूर्य नाड़ी में शकुन, यात्रा करने वाली या करने वाला गमन के समय यदि दायां स्वर चल रहा हो तो उसके दाएं भाग में जितने भी शकुन होते हैं सभी उत्तम फल देते हैं। यदि रिक्ता स्वर चल रहे हो तो बाईं और दाईं दोनों ओर होने वाले।
1: दिस इज वाहन हिंदुस्तानी रेडियो।
2: एडवोकेट कंटोर आनंद राम शुद्ध वकालत का काम करता है। जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है,
3: ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde, algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht, personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning, jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
4: Voor hulp bel nu 015 21 59 22 7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: Het kabinet wil dat nieuwe huizen minstens 500 meter van een geitenboerderij vandaan gebouwd worden. Andersom mogen er geen nieuwe geitenboerderijen komen binnen 500 meter van een woonwijk. Dat besluit het kabinet nadat de Gezondheidsraad eerder adviseerde om een norm van 1000 meter in te stellen om gezondheidsrisico's in de buurt van geiten te beperken. Het bezoekverbod voor verpleeghuizen dat het kabinet in maart 2020 instelde was vreselijk, maar onvermijdelijk. Dat zei de toenmalig zorgminister en vicepremier Hugo de Jonge tijdens zijn verhoor door de parlementaire enquêtecommissie Corona. De maatregel was ingegeven door indringende signalen uit Noord-Brabant en Limburg, laat hij weten. Een vrouw van 46 is veroordeeld tot een jaar cel voor het dreigen met een bom bij het politiebureau in Utrecht. 7 maanden zijn haar voorwaardelijk opgelegd, zodat ze niet meer terug in de cel hoeft. De vrouw is veroordeeld voor bedreiging met een terroristisch misdrijf. Ze heeft een persoonlijkheidsstoornis die van invloed was op haar gedrag. 3 bemanningsleden van een Thais vrachtschip dat is aangevallen in de straat van Hormuz hebben een rechtszaak aangespannen tegen de eigenaar en de kapitein van het schip. De zeevarenden waren op 11 maart aan boord toen het schip werd getroffen door een Iraanse aanval, waardoor 3 bemanningsleden om het leven kwamen. En dan het weer. Bij een matige noordoostelijke wind ligt de temperatuur tussen de 23 graden op de Wadden en 30 in het zuiden. Vanavond is het nog lang zonnig en vannacht koelt het af naar 15 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.